শ্রোতাবন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758। নম্বরটি আউথরে কই রাখুছি 7008248758। শুনিবা কার্যক্রমের পরবর্তী গীত পুরাতন রচনার জগন্নাথ কলে যা অনাথরে আউকে হরিব দুঃখ, কণ্ঠদান করিছন্তি ভিকারী বড়।

শ্রোতাবন্ধু, এই ছন্দ সঙ্গীতটি সহিত শেষ হল আজির ওড়িয়া ছন্দ সঙ্গীতর কার্যক্রম। আকাশবাণী রাউরকেলা স্টুডিও ঘটিরে সময় বর্তমান 6:20 হওয়া যাচ্ছে। এবে শুনন্তু সংস্কৃতরে সম্বাদ রিলে করছু আকাশবাণী দিল্লি।

0: মঙ্গলু দাদা।
1: হই গা বীরসু,
0: জুহার জুহার।
1: জুহার জুহার, জুহার জুহার।
0: আরু চাষি ভাই বহন মানে আপন মানকে বি
1: জুহার। আরু স্বাগত আজির আমার ক্ষেত খমার কার্যক্রম।
0: হই তো দাদা।
1: হই গা,
0: এখানকার দেখব গা, জেনে দুই লোক বসছন কি তিন লোক বসছন, ই পরিবেশ কথা হি পড়ুছে।
1: বিলকুল গা বিলকুল,
0: ই পরিবেশ নসি যাইছে কইকিরি বর্ষা পায়ন হয়ে যাচ্ছে অদিনিয়া।
1: হুম হুম হুম,
0: তার সঙ্গে কেতে বিমার বি হয়ে বসুছে।
1: হুম হুম হুম,
0: আর আমার ফসল উপরে বি তার প্রভাবটা পড়ুছে।
1: ঠিক কহল গা, সবুথিরে এটা প্রভাব পকাউছে। যেনতা কি এতে জোরে খরা হউছে,
0: হই
1: যে যেন খরাকে বরদাস করবার মনুষ্য সপক্ষে সহজ নুহে।
0: হুম হুম হুম,
1: যেনতা কি 45 ডিগ্রি উপরে পার হয়ে যাচ্ছে, মানে 50 সে আখে পাখে পৌঁছে যাচ্ছে, বলে এই যে মনুষ্য শরীরটা সেটাকে বরদাস করবার লাগি এখেন যাকর সেতকি তাকত নি সে উপজাই নিজের ভিতরে। তো কথাটা হেলা কি সে মনুষটা তার এই যে খরাকে সহেবার শক্তিটা বড়াবা নি বড়াবা সেটা অলগা কথা, কিন্তু এই যে খরা বড়বার দ্বারা যেন প্রকার বিভিন্ন প্রকার জীবজন্তু মানে হইরাণ হেউছন, আর বহুত প্রকার জীবজন্তু মানে এই দুনিয়ারু উভাই গলেন সরি গলেন, তো সেটা হচ্ছে কি যে পরিবেশটা সন্তুলিত হয়ে করে নাই রহবার, খরাটা বড়ুছে, কেতবেলে বর্ষা ঠুকি দেউছে, কেতবেলে কেন জায়গার জোরে বাদল ফাটি করে বর্ষা হেউছে, এতে যে সে জীবজন্তু মানে সবু ভাসি যাউছন মরি যাউছন, কেতবেলে পাহাড়টা খসে পড়ুছে পুরা পাহাড়টা ধসকি যাউছে, কেতবেলে যে বন্ধগা বন্ধাই থিসি সেনে হঠাৎ পায়ন ভরি করে সেটা ভাঙি যাউছে, তো লোক মানে কেতে মরি যাউছন, ই বাগের সবু মানে সমস্যা মানে দেখা গলান।
0: হই তো, আর আমার এই যে পরিবেশ ন সব নিজ নিজ জায়গার অছে, যেতকি সন্তুলিত হয়ে রহবার কথা সেটা তার প্রকৃতি বনাইকি রকিছে, আর ইন যদি কিছু অশুদ্ধি জিনিস পশিগলা, যেটা কি পবন ধূয়া পশিগলা কি ধুইল পশিগলা, আর এটাকে জেহরিলা করদেলা, বলে এটা প্রদূষিত হয়েগলা।
1: বিলকুল বিলকুল,
0: হেনতান ই আমার পায়েনটা নয় ধেলা পুখের হেলা, ই পায়েনটা তো শুদ্ধ পায় না, সে ন যেন ময়লা কচড়া মানকে আমি পকাই দেউছু, সেথিলাগি সে পায়েনটা বি বিষাক্ত হয়ে যাচ্ছে।
1: বিলকুল বিলকুল,
0: তার সঙ্গে আমার ই মাইট, ই মাইট তো বিষাক্ত হবার কিছু প্রশ্ন হি নাই ন, হলে আমার যেন বুদ্ধি রহিছে এতকা টিকে উৎপাদন কর্মীগা কহিকি রাসায়নিক সার হেলা কি কীটনাশক হেলা ইয়াকে ছিটিকি তাকে ভি আমি খাই বসলান।
1: বিলকুল বিলকুল, তো ই সবু পরিস্থিতি নু আমকে আমার এই যে পরিবেশকে বাহার করবার অছে বচাবার অছে, বলে আমকে নিহাতি সতর্ক হয়ে করি কাম বুতা মানকে করবার অছে, কাণা করলে কাণা হেবা ই কথা মানকে আমার মন ভিতরে রখিকি হি করবার অছে, যেটা তুমি এই যে রাসায়নিক সার আর এই যে কীটনাশকর কথা তুমি কহিল, বলে ই ভিতরে ন আমি জুন মাস র এক তারিখ নু অভিযানটে আরম্ভ করিছু যে ক্ষেত বচাও অভিযান, হেলে ইটা ভি সেটা হি কহুছে যে আমি কেনতা করি আগর বাগের যে জৈবিক চাষ আরকে ফেরি আয়মা, আর এই যে গোবর খত মানকে জিয়া খত মানকে বা যে নুয়া নুয়া এই যে জৈবিক সার মানে আমি বনাই শিখলানো আজির কা যুগ থি সে মানকে নেই করি আমি চাষবাস করমা, বলে আমার ক্ষেতটা তার
0: উপজাউ শক্তিটা
1: বড়াই পারবা, আর পায়ন ধরবার শক্তিটা বড়বা, এই যে বেশি ফসল হেবা কাই করি কি সেখানে যে পবনটা চলাচল হয়ে পারবা, সেনর যে চাষরে যে হেল্প করছেন সাহায্য করছেন চাষর সে বন্ধু সে বাগের কীট মানে সেখানে বড়ি পারবে, বলে আমার চাষবাসটা বঢ়িয়া হয়ে পারবা, ই বাগের আমাকে করবার লাগে কুছে, হলে এটা বি গোটে এই যে পরিবেশটাকে শোধন করবার গোটে প্রণালী হয়, যেটা করে আমি মাটির শোধন করলা আমার সে পরিবেশ শোধিত হল সব কথা এই আসুছে।
0: হই, আর ইয়ে পরিবেশ যেন প্রভাব পকাউছে নসি যাইছে কহিকি তার সিধা সড়ক আমার শরীর উপরে পড়ুছে।
1: বিলকুল গে,
0: আর কিছু আমার আর্থিক স্থিতি উপরে বি পকাউছে।
1: বিলকুল,
0: যেটা কি বনে করে যদি বর্ষা পায়ন হয়ে গলা ঘর দুয়ার নসি যাচ্ছে, পবন এতকা হয়ে গলে গছ পত্র মানে ভাঙি যাচ্ছে কি কাহার ঘর উজড়ি যাচ্ছে, ই বাকি যেন অসুবিধা হচ্ছে এটির লাগি আমার যেন আর্থিক স্থিতিটা বি দুহলেই দেউছে।
1: বিলকুল বিলকুল,
0: সব ক্ষেত্রে এটার প্রভাবটা আমার পড়ুছে।
1: হুম হুম হুম, হেলে বীরসু আজি যে আমি এতকি সব কথাবার্তা হেউছে এটার কারণ এটা হেলা কি আজ হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, আর ই দিনে আমার বিভিন্ন খবর কাগজ মান করনে ତାର୍ ସାଙ୍ଗେ ଏଇ ଯେନ୍ ଟିଭି କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେଲା କି ସ୍କୁଲ କଲେଜ ମାନଙ୍କରନେ କି ବିଭିନ୍ନ ଜାଗାନେ ଏଇ ଯେନ୍ ଷ୍ଟେଜ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାନେ ହେଇକରି କେନ୍ତା କରି ଯେନ୍ ପରିବେଶକେ ଆମେ ସନ୍ତୁଳିତ ରଖିପାର୍ମା, ପରିବେଶକେ ବଞ୍ଚେଇ ପାର୍ମା, ହେଲେ ଆମର ସବକର ମାନେ ମାନବ ସମାଜର ମଙ୍ଗଲ ହେବାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଇନେ ଯେନ୍ ଜୀବଜଗତଟା ଅଛେ ତାର ମଙ୍ଗଲ ହେଇପାର୍ବା, ଇନର୍ ଯେନ୍ ଜୀବଜନ୍ତୁ ମାନେ ଯେନ୍ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଜୀବଜନ୍ତୁ ମାନେ ରହିଛନ୍ ସେମାନେ ସବୁଦିନ ଲାଗି ବଞ୍ଚି ପାର୍ବେ, ଇ କଥା ମାନକେ ଚର୍ଚ୍ଚା କରାଯାଇସି, ଲୋକମାନଙ୍କର ପାଖରେ ପହଞ୍ଚାବାର ଲାଗି ଚେଷ୍ଟା କରାଯାଇସି ଯେ ଆମକେ ଇ ପରିବେଶକେ ବଚାବାର ଅଛେ ଆମରି ଲାଗି, ଇ କଥା ମାନକେ ପହଞ୍ଚାବାର ଲାଗି ଚେଷ୍ଟା କରାଯାଇସି। ହେଥିର୍ ଲାଗି ଇ ଦିନକେ ଗୋଟେ ମାନେ ସ୍ପେସିଫିକ୍ ମାନେ ଖାସ ଦିନ ହିସାବରେ ଆମେ ନିର୍ଦ୍ଧାରିତ କରିଛୁ, କେବେ ଆମର 1972 ମସିହା ଥି ଆମର ଜାତିସଂଘର ଯେନ୍ ବୈଠକୀ ହେଇଥିଲା ଆମର ସ୍ୱିଡ଼େନର ଷ୍ଟକହୋମ୍ ଠାନେ, ସେଠାନେ ଏଇଟା ବିଚାର କରାହେଲା ଯେ ଆମେ ଇ ଯେନ୍ ଜୁନ୍ ମାସର 5 ତାରିଖକେ ଇ ଯେନ୍ ପରିବେଶ ଦିବସ ହିସାବରେ ପାଳନ କର୍ମା।
0: ହେଲେ ଦାଦା
1: ହଇଗା
0: ଆର ଗୋଟେ କଥା,
1: କାଣା କଥା କି
0: ଆମର ଇ ଆକାଶବାଣୀର କେତେ ବଛର ହେଇ ଆସିଲା ନ କହ ତ?
1: କେତେ ବଛର ହେଇ ଆସିଲା ବୋଇଲେ ଇ 90 ବର୍ଷ ପୁରିଲା କାଁ ଯେ
0: ହଇ ପୁରୀ ଆସବା ନ ଇ ଯେନ୍ ଆକାଶବାଣୀର ଯେନ୍ ଗୁଣଟା ରହିଛେ ମୂଲୁ ଏଖେନ୍ ତକ
1: ହଇ ହଇ ହଇ
0: ଯେନ୍ତା ଥିଲା ହେନ୍ତା ହିଁ ସେ ତାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାନକେ ତୁଲେଇକିରି ଆସୁଛେ ଆରୁ ଶ୍ରୋତା ମାନକେ ବାନ୍ଧି ରଖିଛେ।
1: ବିଲକୁଲ ବିଲକୁଲ, କାଇଁ କରିକି ଇତାର ଖୁବି ବା ଇତାର ଗୁଣଟା ଇଟା ହେ କି ଆମେ ଯେତେବେଳେ ରେଡିଓ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛୁ ସେତକି ବେଳେ ଆମର ଅଲଗା କାମ ଫେର ଚାଲିପାରେ, ଯେନ୍ତା କି ଆମେ କ୍ଷେତ ନେ କାମ କରୁଛୁ, କୁଡ଼ା ଖୁସା ଚାଲିଛେ, ଜୁତା କୁଡ଼ା ଚାଲିଛେ, କି ଆମର ଇ ଯେନ୍ ଫସଲ ମାନକେ ଆମେ ଅମଲ କରିକିରି ଆଣୁଛୁ, ସେତକି ବେଳେ ଇଆଡ଼େ ରେଡିଓଟା ବାଜୁଛେ ଆମର କାନେ ଇ ଯେନ୍ ଇନଫରମେସନ ପ୍ଲସ ମନୋରଞ୍ଜନ ଚାଲୁଛେ ଆରୁ ଆମର ଇଆଡ଼େ କାମ ଫେର ହେଉଛେ, ଆମକେ ଥକା ଫେର ଜନାନି ପଡ଼ବାର, କାଇଁ କରିକି କାନ ଇଦି ଶୁଣୁଛେ କାମ ହାତ ଗୋଡ଼ି ଇଆଡ଼େ କରୁଛେ। ତ ଇ ବାଗେର ଇ ଜିନିଷଟା ଦୁସରା କଥା ହେଲା, ଯେତେବେଳେ ଇ ଯେନ୍ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପ୍ରାକୃତିକ ଦୁର୍ବିପାକ ମାନେ ହେଇଯିସି, ବନ୍ୟା ହେଲା ବାତ୍ୟା ହେଲା, ଏତକି ବେଳେ ଖବରଟା ପହଞ୍ଚାବାର ଅଛେ ବୋଇଲେ ଆଉ କେନ୍ସି ମାଧ୍ୟମଟା ସମ୍ଭବ ନି କରିପାରସି, ଖାଲି ଗୋଟେ ହିଁ ମାଧ୍ୟମ ହେ ସେଟା ହେ ଆକାଶବାଣୀ।
0: ଆରୁ ଇ ଆକାଶବାଣୀ ନ ଭିନ୍ନ ଭିନ୍ନ ରକମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାନ ହଉଛେ, ଆମର ଚାଷୀ ମାନଙ୍କର ଲାଗି କିଷାନ ବାଣୀ ଯେନ୍ତା ଅଛେ
1: ହଇ ହଇ ହଇ,
0: ଆରୁ ଯୁବକ ଯୁବତୀ ମାନଙ୍କର ଲାଗି ଯୁବବାଣୀ, ଆରୁ ନାଟକ।

শ্রোতাবন্ধু প্রচার কলু ক্ষেত খমার কার্যক্রম আপন মানে কার্যক্রম শুণুচন্তি আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর আমার কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.6 MHz যোগে। স্টুডিও ঘড়ি সময় বর্তমান রাতে 8টা হওয়াকু যাচ্ছি। এবে আসন্তু শুনিবা হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। কার্যক্রমরে প্রথমে শুণন্তু সাথিয়া কথাচিত্রর গীতটিরে কণ্ঠদান করেছেন সাধনা সরগম, মুর্তাজা এবং কাদির।

শ্রোতা বন্ধু, এই গীতটি সহ শেষ হল আজির সিনে সঙ্গীত কার্যক্রম। আপনার কার্যক্রম শুণুটি আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর স্টুডিও ঘড়ির সময় বর্তমান রাতে 8:45 হওয়া যাচ্ছি। এবে শুণন্তু সমাচার সন্ধ্যা এবং পরে পরে রাতে 9টায় রয়েছে ইংরেজি সংবাদ। রিলে করে প্রসার করছু আকাশবাণী দিল্লি।

শ্রোতা বন্ধু, গীত এবং গজল কার্যক্রমে আজ শুণিলে পঙ্কজ উদাস এবং জগজিত সিংহ কণ্ঠে কতগুটি গজল। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর। আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন।

শ্রোতা বন্ধু, শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রমে আজ শুনলে পণ্ডিত নিখিল বানার্জী দ্বারা পরিবেশিত সীতার বাদন। আকাশবাণী রাউরকেলা, সময় বর্তমান রাতে 11টা হওয়া যাচ্ছে। এবে শুণন্তু হিন্দি সম্বাদ রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লি।